0: अभी आप सुन रहे थे आ जाना छूले मेरी चुनरी सनम, अभिजीत भट्टाचार्य और अनुराधा श्री राम जी आपको सुनाने वाले थे फ्रॉम द मूवी बीवी नंबर वन से अभी आपने सुने हैं। हमें आशा है कि ये सब गीते आप सुन करके अपने घर पर जरूर नाच रहे होंगे। सुनने वालों, समय हो चला है विज्ञापन का, चलिए मिलकर सुनते हैं विज्ञापन, उसके बाद मैं आप सभी से फिर मिलने वाली हूँ।
1: तो आनंद राम सूत वकालत का काम करता है, जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugd. Strafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: U luistert naar Hindustani Radio.
5: Radio Fagon.
6: Digitale radio. Fagonfm.nl.
7: Dit is het Fahon Hindustani Radionieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Groenland heeft een krachtige waarschuwing gegeven aan het Texaanse oliebedrijf Greenland Energy, dat nauwe banden heeft met president Donald Trump. Het bedrijf is in het oosten van Groenland begonnen met voorbereidingen voor proefboringen, terwijl daarvoor geen toestemming was verleend door de Groenlandse autoriteiten. Rond 2 uur vannacht was er een explosie bij een woning aan de Zwanenbloemlaan in Arnhem. Daarbij sprongen een aantal ramen, maar de bewoner raakte niet gewond. De politie doet onderzoek naar de oorzaak en de dader zonder dat er verdachten zijn momenteel. In de eerste helft van dit jaar waren er 581 explosieaanslagen op woningen, 124 minder dan een jaar eerder. De Triodos Bank waarschuwt dat extreme hitte en langdurige droogte in Europa de economie zwaar kunnen treffen. De schade wordt geraamd op ongeveer 180 miljard euro, oftewel 1% van het bruto binnenlands product van de EU. Arbeidsproductiviteit daalt, de landbouwproductie krimpt met 3-7% en voedselprijzen stijgen en de elektriciteit wordt ook duurder. Noord-Spanje bereidt zich voor op een volledige zonsverduistering woensdagavond. Het evenement trekt bijna 500.000 extra buitenlandse bezoekers. Hotelprijzen zijn fors gestegen, overnachtingen in hostels kosten 400 euro en afgelegen gebieden registreren 5 keer zoveel boekingen als normaal. Ook worden files verwacht op de wegen. En dan tot slot het weer. Vanochtend voert zwakke zuidelijke wind warme lucht aan. De zon schijnt flink, in het noorden aanvankelijk nog wel wat wolken. Rond het middaguur wordt het al zomers, 25 graden in het noorden, 29 graden in het zuiden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
8: Adverteer nu bij Fahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
0: क्षमा करना सुनने वालों, अभी आप सुन रहे थे विज्ञापन और प्रोग्राम को मैं आगे में जारी करने वाली हूँ। यहाँ से कुछ फरमाइशें हम पेश करेंगे राबिया जी के वास्ते, जबकि राबिया जी का कल सोमवार को जन्मदिन जो है, तो ढेर सारे बधाइयाँ, शुभकामना और खुशियाँ ही खुशियाँ हम पेश करने वाले हैं राबिया के लिए, और हमें आशा है कि राबिया ये प्रोग्राम को सुन रहे होंगे। तो ज़रा सा हम देखें, एक मिनट सुनने वालों, अभी हम कुछ बातें करेंगे। जी हाँ सुनने वालों, यहाँ से हम पेश करेंगे फरमाइशें राबिया जी के वास्ते, जबकि राबिया जी का कल सोमवार को जन्मदिन जो है, तो ढेर सारे बधाइयाँ खुशियाँ आशीर्वाद पेश किया जाता है फाहोन क्रू के ओर से। तो राबिया, ये गीत हम पेश करते हैं आप ही के नाम।